সদা সুখ লাগায়, আপে সাধু করতাছে। নানক নাম সদা সুখ আগায়। ওহে গুরুজি কা খালসা, ওহে গুরুজি কি ফতহ। শ্রী